একটি তারপরে সিনেমা ওমরো গীতটা শুনুন, কণ্ঠ দিয়েছেন দুর্গা আর পমি, গীতিকার বাপ্পু গোস্বামী, সঙ্গীতে সাজিয়েছেন বিঘ্নজ রক ব্যান্ড।

শ্রোতাবন্ধু, সমিয়া দিন 11:30 প্রচার করুছ হিন্দি সিনেমা গীত কার্যক্রম খোলা ঝরকা। শ্রোতাবন্ধু, আজের এই কার্যক্রম থি আমি গীত শুনমা, কথা হমা খুশি বিষে থি। জীবন থি খুশি কাণা কেবে ভাবিছন? ঘায়ে ঘায়ে বড় বড় সফলতা থি যেন খুশি নাই মিলে, হেটা ছোট ছোট কথা থি মিলি যায়সি। ই যেনতা কি মহানদীর কুলে বসি করি সূর্যোদয় হবারটা কি সূর্য অস্ত হবারটা দেখলে যেন খুশিটে মিলসি। খুশি কেনসি বজার থি নাই মিলে, এটা নিজর ভিতরে থিসি। আসুন আজ আমি এই ছোট ছোট কথাকে নিয়ে করি কিছু সমিয়া খুশি বাঁটমা। শুনমা কার্যক্রমের পহেলা গীত সিনেমা রোজা, কণ্ঠ দিয়েছেন এসপি বালসুব্রমণিয়ম ও চিত্রা, গীত রচনা পিকে মিশ্র, সঙ্গীত নির্দেশনা এ আর রহমান।

শ্রোতা বন্ধু, খুশি হচ্ছে এমতা গোটে জিনিস যাহাকে বাঁটলে বড়সি। আজ দিন সারা নিজের পরিবার সাং সাথী ও আখর পাখর লোক খুশ রাখবারকে চেষ্টা করুন, এ কিছু সময় হি তো আয় জীবন। আজের লাগি খোলা ঝরকাতি এতে সবুবেলে হসু থাউন, হেলে সাঙ্গে খুশির সিলসিলাকে বি জারি রাখি থাউন ও খুশি থি থাউন। শুনুন কার্যক্রমর শেষ গীত।

শ্রোতাবন্ধু, প্রকৃতির সবুঠার সুন্দর কলা হেউচি নারী। তাঙ্কর সৌন্দর্য কেবল রূপরে নুহে, বরং তাঙ্কর স্নেহ, মমতা এবং ব্যক্তিত্বরে থাকে। সেই বিষয়ে আমি কার্যক্রমে নিশ্চিত আগুক কথা হওয়া। শুণবা কার্যক্রমের প্রথম গীত দিল তো পাগল হে কথাচিত্রর কণ্ঠ দিয়েছেন উদিত নারায়ণ এবং লতা মঙ্গেশকর। গীত রচনা আনন্দ বক্সি, সঙ্গীত নির্দেশনা উত্তম সিং।

শ্রোতবন্ধু, পারম্পরিক শাড়ি এবং গহনারে সজ্জিত হয়ে যেতবে নারী কোণী সামাজিক বা সাংস্কৃতিক উৎসবরে উপস্থিত হুঁতে সে দেবীস্বরূপ শোভা পাঁতি। সে কেবল সৌন্দর্যর প্রতীক নুহে, সে ধৈর্য এবং শক্তির আধার মধ্যে। তাঁকর উপস্থিতি সবকিছু জীবন্ত করে দিয়ে। এথর কার্যক্রমে পুঁ গীতটি কথাচিত্র কুছ কুছ হোতা হে, সমীরক রচনা, যতীন ললিত সঙ্গীত নির্দেশনার কণ্ঠ দিয়েছেন কুমার সানু এবং অলকা ইয়াগ্নিক।

0: কাই।
1: ই পুর্থিনু যাহা ভি প্রাণী জগৎ আতলি আন্নুন্তা নাম আলাথ যে তীর্তি বাড়কাত এন্দেরগি কে নামেসান বুদ্ধি আতলি নামেসান ভল মন্দ বিচার কামনাগে শক্তি আতলি তা নাম একানিকিরি নামে বুদ্ধিবন ঠিক হিসাব অনু লাগাবত আউ যেতিরগি চিন্তা ভল মান আকাথাবন চিন্তা নানত ই কাথা সঙ্গেন ইন্নান্তা মাক্কাপুপু ঝকাঝকা কার্যক্রম বন ইশানিয়ত ফির ঘায়ে যেতিরিন চুহার।

আচ্ছা টিকে শুনি যা, এ সময় রে বটু বলে তাঙ্কর মৈত্র পাখকু কৃষ্ণ প্রবেশ কলে। হে মৈত্র, রাধা মান করি করি চালি যাইছন্তি, যাবটাপুরে লুচি রইছন্তি। হ্যাঁ তো মতে টিকে উপায় টিকে বত, কম পরে মুই তাহাকু তাঙ্কর পাখকে মুই যাইপারমি, আর কেন্দা করে ভেটমি বইলে। হ্যাঁ তো বটু তাঙ্কর মৈত্র, সেই মৈত্র বইলে এপরি নুহে। হে মৈত্র বইলে, রাধা তোমাকে ফান্দরে পকাই দেইছ। হ্যাঁ এপরি নুহে, তুমি কি যোগী বেশ ধারণ করি দুয়ারে দুয়ারে তুমি ভিক্ষা মাগব, রাধাঙ্ক মন্দির কু পাখকু যাই করি তুমি যদি বা ভিক্ষা মাগব নিশ্চয় তুমি পাইযিব। হ্যাঁ এ কথা শুনি কৃষ্ণ ফের কোন কহিলা জানিস তাঙ্কর মৈত্রকু বাবু? এপরি কৃষ্ণ কোন কহিলে যে মৈত্রঙ্কর কথা তো ভাল সুন্দর শুনি করি হ্যাঁ বহু টিকে খুশ হলে বলতো। হ্যাঁ তো এ সময় রে বাবু কোন কলে? শ্রীকৃষ্ণ

0: এ সময় যাই করে কৃষ্ণ কৈলাসপুরে প্রবেশ কলে। হ্যাঁ তো এ সময় রে বাবু যেতে বেলকে কৈলাসপুরে প্রবেশ করলে হ্যাঁ মহাদেব বাবা বলে হে মহাদেব বাবা রাধা মুরগি মতে ছাড়ি করে চালি যাইছন হ্যাঁ মান কর নেইছন আর যাবট পুরা যাই করে লুচি রইছন হ্যাঁ তো সন্ন্যাস বেসময় কেন্দা করে তার মানে ধারণ হেমিতা মতে বতাই দিও
1: বলে
0: হ্যাঁ মহাদেব বাবা টিকে হসি দেলে যে কি অন্তর্যামী মহাপ্রভু তিনি ব্রহ্মাণ্ডর তার মানে সব কথা কে জানি পারুছ আর রাধার কথা কে তুমি নাই জানি করি এছেন তুমি এপরে তুমি কি আকুল হয়ে যাওছ হ্যাঁ যে কি যাহা মু করি যাহা মু কহি যাহা মু চিন্তই মনে জগত করতা পরম ঈশ্বর
2: জানুছন্তি প্রতি ক্ষণে
0: তুমি তো জগত করতা জানুছ আর এই সময় তুমি কি রাধার কথা কি কেনতা তুমি নাই জানি পারবা হসি দেলে মহাদেব বাবা আর কৃষ্ণ গলে হসলে কাহিকি কৃষ্ণ হসলে জানিছ সে জানুথিলে মায়াবী কৃষ্ণ লীলা করবার লাগির বলি করি হ্যাঁ আচ্ছা তো শুন তো এই সময় মহাদেব বাবা কষা কৌপিনি মুন্ডরে জটা ভার কান্দরে পৈতা দেই করি সুন্দর গুটে তার মানে যোগী বেশ করে দেলি আর কৃষ্ণ কোন গলে আনন্দ সহিত বাবু গোপী গোপী মানঙ্কর পাক্কে গলে হ্যাঁ গোপী মানে চিনি নে পারলে সে জায়গার ফেরি আসি করি গোপী মানে তো মতে নেই চিনলে যাউছে আমি মোর মা পাখকু যশোদা পাখকু আসি করি হ্যাঁ এ সময় বাবু আমার কৃষ্ণ যোগী বেশ হয়ে কি কোণ করছেন জানিছ
1: আচ্ছা
0: হ্যাঁ এ বাবু এ

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, আজ সন্ধ্যা যুববাণীর খেল জগৎ কার্যক্রমক আপনার আন্তরিকতার স্বাগত জনাওছি। মু আপনার প্রিয় যুবসাথী তনুশ্রী বেহরা। আজ হচ্ছে মে মাস 28 তারিখ। আজর দিনের ইতিহাসে কোণ সব ঘটনা ঘটি যাই আসন্তু জানিবা। 1967 মসিহা 28 মে'রে 65 বর্ষীয় ব্রিটিশ নাবিক ফ্রান্সিস চচেস্টর একাকী নৌকার সমগ্র পৃথিবী পরিক্রমা করে সফলতার সহ গৃহক প্রত্যাবর্তন করে। তাঁর এই সাহসিক যাত্রা বিশ্ব নৌচালনা ইতিহাসে এক অদ্ভুত কীর্তি ভাবে পরিচিত হয়েছিল। 1971 মসিহা 28 মে'রে সোভিয়েত সংঘ মঙ্গল গ্রহক পৌঁছিবা পাই মার্স 3 নামক প্রথম অন্তরীক্ষ যানর প্রক্ষেপণ করেছিল। 1996 28 মে'রে রুষিয়া চেচনিয়াকু সর্বাধিক স্বায়ত্ত সভা দেওয়া সম্মতি প্রকাশ করেছিলেন। এই নিষ্পত্তি দীর্ঘ সংঘর্ষ ও হিংসাকু শান্ত করিবা দিগরে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। 1883 মসিহা আজর দিনরে হিন্দুত্ববাদী নেতা স্বাধীনতা সংগ্রামী ও কবি বিনায়ক দামোদর সাবরকরঙ্ক জন্ম হয়েছিল। শ্রোতা বন্ধু, এহাথিলা আজ দিনরে বা 28 মে'রে ইতিহাসে ঘটি যাইথিবা কেতক বিশেষ ঘটনা উপরে তথ্য। আজর খেল জগৎ কার্যক্রমে সাক্ষাৎকার শুণবা আসন্তু জনে লন বল খেলাড়ি লীনা হারাঙ্ক সহিত সাক্ষাৎকার। তাঙ্কু সাক্ষাৎ করিছন্তি প্রিয়া শতপথী।
1: ক্রীড়া সহ মনুষ্যর সম্পর্ক ঘনিষ্ঠ। ক্রীড়া আমার শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিভাই থাকে। এণু ব্যক্তি মানে নানা প্রকারর ক্রীড়ায় মনোনিবেশ করতে। তেবে আম সহিত জনে রাজ্যস্তরীয় খেলাড়ি আসি পৌঁছিছন্তি। চালন্তু শ্রোতাবন্ধু, তাঙ্ক সহিত সাক্ষাৎকার করি তাঙ্কর অনুভূতি, পরিশ্রম, শিক্ষা, সংঘর্ষ বিষয়ে জানিবা। নমস্কার ম্যাডাম, আপনার পরিচয় দিয়ন্তু।
2: নমস্কার, মুই লীনা হর, মুই সম্বলপুরু। মুই সেন্ট জোসেফ কনভেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলে পড়ুলি। এবে জিএম জুনিয়র কলেজে মোর প্লস টু মু কমপ্লিট করেছি।
1: লন বল কোণ, আপন কেবেঠারু এই খেল খেলুছন্তি?
2: লন বল মু 2024 রুমি খেলুথিলি। আউ কটক স্টেট মিট কে মুই যাইথিলি, আমার জেনটা কি বারাবাটি স্টেডিয়াম রে হেইথিলা। সেনু মুই তো জানি নাইথেই গেমটা কেনতা খেলছন, আউ সে গেম বিষয়ে মুই কিছু জানি বি নাইথেই। সো রশ্মিতা ম্যাম জেনটা অছন আমকু বতাইথিলি ডিস্ট্রিক্ট মিট রে কি ই গেমটা ই হিসাবরে খেলা হেসি, আউ সেতেবেলে মুই কিছু বুঝি বি নাই পারিথিলি সে গেমটা কাণা কেনতা আ কিছি নাই। বলে সে গেমটা গুটে এশিয়ান গেমটে, সেটাকে লন বল কোহা যায়সি। আর সে গেম থরে খেললা পরে লাগসি কি এটাই মতো বহুত আগকে হি যাবার আছে। তো ম্যাম বি হে হিসাবে কইলে কি বহুত আগকে যাই পারব, আমি মোর যাওছে বি। আর যেতবেলে মুই খেললি জানলি কি এটা এনতা খেলসন, বলে সেতবেলে মুই আউ ট্রাই করমি মোর বেস্ট দেমি বলিকিনা মুই কটক বারবাটি স্টেডিয়াম নু মুই কহিকি নাই।

দরকার মানে রাতে দশটা বাজে তিরিশ মিনিট শুনিপারিবে হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। এ ছিল চলিত অধিবেশনের প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্কিত সূচনা।

নমস্কার শ্রোতা বন্ধু, বিকাশ মন্ত্র কার্যক্রম কু আপন মানুষ স্বাগত। কার্যক্রম প্রযোজনার বসন্ত কুমার স্বাইঁ এবং উপস্থাপনার মু আপনক রেডিও সাথী সৌম্যশ্রী।

0: প্রদান করা আইআইটি মুম্বাই এবং টাটা মেমোরিয়াল সেন্টার মিলিত সহযোগে দেশের প্রথম স্বদেশী কার টি সেল থেরাপি ব্যবস্থা বিকশিত করা উপযোগ মাধ্যমে কম খরচে রক্ত কর্কট এবং লিম্ফোমা রোগী চিকিৎসা সুবিধা প্রদান করা সচেতন এবং সময়োপযোগী চিকিৎসা দ্বারা এই রোগর সফল চিকিৎসা সম্ভব হয়ে পড়ব স্বেচ্ছাকৃত রক্তদান পীড়িত অধিক সহযোগ প্রদান করে পারিব ধূমপান মদ্যপান অস্বাস্থ্যকর জীবনশৈলী আদি দূরে রহলে কর্কট রোগর আশঙ্কা হ্রাস পাই রোগী সহানুভূতি প্রদর্শন সহ সে আত্মবিশ্বাস বড়াইবা আম সমস্ত কর্তব্য আসন্ত অনন্যতার একতা বার্তা সমর্থন মাধ্যমে রক্ত কর্কট মুক্ত এক সুস্থ সমাজ গঠন দিগরে মিলিমিশি কার্য করিবা।
1: আজির প্রসঙ্গে শুনলে অনন্যতার একতা আলেখ্য আঞ্চলিক সম্বাদ বিভাগ উপস্থাপনা সত্যরঞ্জন মহাপাত্র।
2: এতবেলে যা কার্যক্রম শুনলে রিলে করে প্রসার কল আকাশবাণী কটক কেন্দ্র আকাশবাণী সম্বলপুর আমার পরবর্তী কার্যক্রম সম্বলপুরে আঞ্চলিক সম্বাদ শুনিপারে এই বিজ্ঞাপন পরে।

0: জোহার দাদা।
1: জোহার জোহার, ইয়ে বাবা রে, এটা বড় দিন ওয়েট করতে
0: বড় দিন মনে দিন হেগলা না।
1: নাই এটা বি মুই বি জানু যে কাজে লে বেলে ভেদ নে পড়বার বেলে ইয়ার জিন হিসাবে তো চাষবাস তুই নি করি চুকে।
0: হ্যাঁ
1: হ্যাঁ দেখলি মতো ঔষধ লাগলা কেন কহ তো। জিন হিসাবে ইথর ধান চলকে সঁকলা সঁকলি ধান দুনা করিছু যে ভল জিনিসটা কেন হেলা যে বনে করি তো আমি এই যে ধোকা প্যান হেলা অগরতিয়া কে অগরতিয়া ধোকা প্যান হেবার আগুনু যে হুঁশিয়ারি কবারটে করি নি করি আনি করি নি গদে নিছু মতো ঔষধ লাগলা।
0: তোমার মানকর সঙ্গে সাঙ্গ হেকিরি সাঙ্গে রহিকিরি যদি এতকি টিকে নাই শিখব মনুষ কাণ ধীরে ধীরে টিকে টিকে শিখবা না দাদা, এতানু টিকে সেতানু টিকে বলে আউ তাপরে অসুবিধা পাই পাই করি গোটে শিখব।
1: হ্যাঁ আমি যদি অসুবিধা নে হেলা বলে আমার সুবিধা আর কি আমার মনটা নিজে আর আমি জিনিসটা জানি পারু।
0: তারপরে গলা যে অসুবিধা এথর হেলা বলে কাউটে করমা নুয়া পটে ভাবমা।
1: হ্যাঁ
0: হেনতে করে ধীরে ধীরে শিখমা বলে কেন হামা আউ হে হে টাই করুথমা বলে
1: নে হয়ে
0: যে মুহটা কাই তোমার বড়িয়া
1: দিছি। হ্যাঁ কেন হে যে কহমি সৎ কথাটে এটা বাটে হাড়ু হন্ন বলছি গলি। কানা হে যে সে আমার হাড়ু হর নিনি ছুয়া নেই গেছে ঝিয়ারি, সে ঝিয়ারি এটা খটি যাইছিল যে নেই যে কেন এই যে কুনুয়া এই যে ঘরকে যে তার মন দুঃখ দেখি করে সবে ঘর যাকি তার মানে গোটে ভাবুলে সবে দুগমনারে লে কান হয় যে তার সাঙ্গ গোটে হেলা এক হিসারি পড়ুলে দেখ দুহিলি কো ই তো বড়িয়া পড়ুছিল তার সাঙ্গ নবী
0: পরে
1: মার্কা আনুলা বলে কান হয় যে সে ইয়াকিনি মাস্টিয়ান হয়েছে আর
0: ইমানে
1: কেতেবেলে গোটে হ্যাঁ সে তার সাঙ্গে সাঙ্গে আমি ভেট পড়িছন যেইছন পরে কেন যেইথিবে কেন কেন লাগে যাত্রা দুই দেখিকি কেন গোটে ভেট পড়িছন যেতে লিগে সে জানলা যে লিগে সে চাকরি করুছে বলিকি ই তার মন কেতনি
0: বুঝলি বুঝলি
1: কেতির লাগি মুই ভল পড়ুথিলি বড়িয়া মার্কা বি আনুথিলি জানুথিলি মুই যদি পড়া বন্ধ নি করিদিলে তাই তার মানে
0: তার পড়া লেখা স্কুলের সবু জিনিস তার বুঝিয়া থিলা বুঝলো কি না
1: পরে
0: বাকি কাল নাই পড়ালে নাই পড়লা বহুত জায়গার এন্দা আসি
1: হেটা কান যে মুই হারুকে কহিলি পালকে হয়ে বউ দেখ তো ইহানি যে নিনি ছুয়াটা মন্দু করুছে কিছু নি হলে যদি পাঠটে পড়ে দিলে তার নিজের গুড়ে ঠিয়া হয়ে করে দুই পয়সা রোজগার করবে কি নেই তো কেমতি কেতে তার এটা এটা করতে যে মুই হে কথা কহিলি এই জিনিসটা খালি গুটে বলিকি আমার যেমতি বি ঝি মনে অছন নাই কেন পুও ঝি বলিকি আমি যে ফরক নি করছু হারুর উদ্দেশ্য কাণ হ্যাঁ টু খেলতে তো টুকেল ছুয়াকে বটে নেলে দুই হাত করে নেলে মোর কমার বুতাটা গলা বেলা তার খালি মোর পিলাকে পড়ালে কেন কিটা চলবা বেলা কিন্তু ইহা জিনিস যদি পিলা টুকেল আমি দিলুকু আমি ফরক করমা বেলা চলমাকে
0: নাই চলে
1: লাগি নেছি আমার টুকেল ছুয়া মানে বি ইহানি কেনকে তুমি কানা নি করে পারবা কানা নি করে
0: পারবা। আরে কহিমি না কোথাটে দাদা সব করার কথা এই আট দশ ক্লাস তক সবে পড়ে দেবেন বুঝল কেন তাহেরু টিকে আগে গেলে প্লস টু হেলা বেলকে আগে হেলা বেলে ছুয়া কেনকে যাবা কাঁড়া রহবা কেন রহবা পাখে অছে না কলেজ মানে অছে হেলে বি কাঁড়া হওয়া কাঁ নাই ফের কেনা ঘরটে পাইমু কাঁড়া বলিকিরি আর ভল পিলাটে মিললে বটে বি দেবো বলিকিরি এই সব দশ ক্লাস তক আট ক্লাস তক পড়ে দেবেন আগে না পড়া
1: জ সে জ হেলা কলেজ।
0: হ্যাঁ হ্যাঁ
1: কি নেই সে কলেজ বছরে দুই বছর পড়ে নেলে
0: তাহলে দুনিয়া ফের কেনু কেনকে গলা না দেখ
1: সে জিনিসটা হাড়ুকে দ্বীপ শুনালি আর হাড়ু সাঙ্গে যে না দুই চার লোক বিতলে পাখা পাখা তখন সে তাকেও বি কহিলি যে দেখ কমসে কম ঝি ওর পুয় কি আমি ফরক নি করু বরং ঝি পচে আমাকে পচরাবা কি নেই আর আজকালি যুগ ন এই ঝি মানে কেন থেকে উন্নতি করবে যে আগকে যাবে সেটাকে সবে ভাবু পুয় ঝি সমান বলিকি
0: আর যাহা তো হেলা হেলা তো ফিরে না আনু আগে

0: দিনে তার অবসান ঘটে। জীবনর উপর স্তরটারে ধাই বলি গলত ঘর্ম হওয়া এবং তাহাকু হি জীবন বঞ্চিবা বলি ভাবিবার ভ্রম দূর হয়ে যায়। কামনা বাসনা তাড়িত সকল সন্তাপ দূর হই, পার্থিব জড়ময়তার অর্গল ভাঙ্গি অভিপ্সু মানবাত্মার উত্তরণ যাত্রা চৈত্যসত্তা মধ্যকু উত্তোড়িত হই। সদ্গুরু এইসব বিশ্বাসর সন্তক, সেই সন্তকর প্রেরণাকু জীবনর সত্যরূপে পাড়িপারিলে দিব্যত্বকু আউ অপহঞ্চ ইলাকারে কিড়ি হয়ে রহিবাকু পড়িব নাই। পাপ ও পতনর ভয়রে নিত্যকাতর হয়ে মানিষ আউ নরক ভোগ করিব নাই। বাহারে কোণী বিকল্প রক্ষা কবচর সন্ধানরে বাহারিবাকু পড়িব নাই। আপনা ভিতরে নিত্য বর্তমান দিব্যত্বকু অনদেখা করি তাকু আউ অন্ধকার অন্ধকার বলি চিৎকার করিবাকু পড়িব নাই। সেতবেলে মানবর আধ্যাত্মিক নির্বোধতা টুটিযিব, আপনাকু খণ্ডিত ও আংশিক ভাবে দেখিবার বাগ বদলিযিব, সমগ্রতা মধ্যে আপনাকু দেখিবার পর্বটি আরম্ভ হয়েযিব। মনুষ্য দিব্য প্রেরণার সমর্থ হব অন্ধার ভিতরে পশি আলোককু জয় করে নেওয়া, মিথ্যা ভিতরে পশি সত্যকু জয় করে নেওয়া এবং সর্বোপরি নিজ ভিতরে পশি তাকে এক বিশ্বাত্ম আন্তরিকতা ও শ্রদ্ধাময়তা উদ্দেশ্যে জয় করে নেওয়া। মনীষ দিব্য সত্তার প্রতিভূপে সত্তা উচ্ছেদকারী সকল ঝড়ঝঞ্ঝার প্রতিপক্ষের ছিড়া হওয়া সামর্থ্য অর্জিব। সেতবে যাই মনুষ্য ও মনুষ্যতার যথার্থ ঘর বাহুড়া সম্ভব হব। আপনা অস্তিত্ব আবরি দিব্যত্বর যথাযোগ্য অভিষেক হয়ে যাওয়া পরে মানবাত্মা দীনত মুক্ত হব। সেতবে সে ও তার দিব্যত্ব পরস্পর ঠার আড়ে হয়ে রহবে না। সেতবে মনুষ্য নিজ সমেত এই সংসারক পরম দিব্যত্বর সার্বভৌম কর্তৃত্ব হাতরে বিনা আপত্তি ওজরে অথচ পরম আনন্দরে নেই সঁপি দেওয়া সমর্থ হব। সেই সম্ভাবনার প্রতিশ্রুতি দেই বোধে ঋষিকণ্ঠ উচ্চারিছি, জীবনটা তো কোলাহল পছে ধায়ে হড়াহল, গোটাই নে তু অমর চলন মলয়া নীড়ে ভাসি চাল। দিব্যত্ব পাই আপনাকু ভাজন করিবাকু হেলে নিমিত্ত হয়ে পারিবা তেণু সর্বপ্রথম আবশ্যকতা। মাত্র জীবনকু ঈশ্বরঙ্কর নিমিত্ত রূপে গড়িবাকু উদ্যম করিবা মাত্রে সর্বপ্রথমে এই কোলাহল হি বাদ সাধে। যেউ পর্যন্ত কোলাহল আড়ক মন রহিথিব সে পর্যন্ত দিব্যত্বর নিমিত্ত হয়ে পারিবারে যেতে অনুরাগ নথায়, মুঁ নিমিত্ত হয়ে পারুচি বলি সমস্তে দেখন্তু ও জানন্তু বলি তাঠারু অধিক সেইভাবে এক অভিমানর আড়ম্বর রহিথায়। দৃশ্যমান সমস্ত কিছু ভেক ও প্রদর্শনর অন্তরাড়ে নিমিত্ত হয়েথিবার অসল প্রত্যয়টি নিজ ভিতর মিলে, ভিতরে সম্মত হয়ে পারিলে যাই মানিষ নিমিত্ত হুয়ে। অভিমানর আড়ম্বর থিবা পর্যন্ত মানিষ ঠিক ঠিক নিমিত্ত হয়ে পারে না। তেণু দিব্যত্ব উপলব্ধির তাগিদরে মানিষর কোলাহল আপে আপে বন্ধ হয়ে যাই সম্মত হয়ে যাবার প্রহর আসি যায়। দিব্যত্বর আহ্বানরে থরে সম্মত হয়ে গেলে তেণিকি সে অন্যমানক তরাজরে আপনাকু পকাই কদাপি তৌলিবাকু যায় নাই, আপনা ভিতর আপে হি প্রমাণটি পাই যায়। তাকু বেষ্টন করে আত্মজাত হেউথিবা প্রত্যেক মানিষ তাকু তার সমধর্ম জনে জনে সহযাত্রী পরি মনে হুয়ন্তি, সেইথিরু সে জীবনর আনন্দটিকু খোঁজি নেই পারে। সেই আনন্দ হি তা জীবনর অসল উচ্চাটক বা প্রেরক রূপে রহিথায়। আনন্দানুভবর হর্ষ পুলকিত উচ্চাটনরে সে মগ্ন বিভোর হয়ে রহিথায়। জীবনর অসল সাধনাকু এক বিশেষ অর্থরে নিজ ভিতরর কোলাহলকু শান্ত করিবার সাধনা বলি কুহা যাই পারিব। ভিতর শান্ত হয়ে গেলে দিব্যত্বর স্বর শোনা যায়, সেতবে বহিষ্ঠর চেতনা অন্তর্মুখী হওয়া বাট ফিটি যায়। দিব্যত্ব উপলব্ধি পাই আমার সাধনাকু শুভময় করে রাখা গেলে আমি তেণু শান্ত হয়ে যাবার প্রক্রিয়াটি সতত থান দিয়ে রাখি, তাহাপরে যে স্বরগুলি আমি মোটে শুভু নথিলা দিব্যত্ব প্রযোজিত সেই স্বরগুলি অতি অবশ্য শুণিপারা এবং তাহারি লয় ধরি সোপান পরে সোপান অতিক্রমী যাইপারা, নিজের সমস্ত হিড়বাড় খালখণা অতিক্রমী নির্ধারিত গন্তব্যরে পৌঁছি যাইপারা। তাপরে মুন্ড সড়ক করে উদাত্ত কণ্ঠে উচ্চারণ করে পারা, মু অমৃতর সন্তান শক্তিরত নয় মোর আউ ভীরুত নাই জড়তা নাই, আলোক আড়ক পছ করে মু আউ দৌড়ি যাবি না এবং অন্ধকার অন্ধকার বলে চিৎকার করবি না। অমৃতরে মোর অধিকার নিত্য সিদ্ধ, মু অমৃতময় সচিদানন্দময় অহম ব্রহ্মস্মি।
1: শুনলে আলোচনা মনুষ্য দেহে দিব্য জ্ঞান, আলোচনা কলে শিরাবিন্দু ভূষণ হোতা, আকাশবাণী সম্বলপুর। বর্তমান শুনন্তু শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রম। আজ এথিরে শুনন্তু বিদুষী শ্রীমতী সিদ্ধেশ্বরী দেবীঙ্କ কণ্ঠে লঘু শাস্ত্রীয় সঙ্গীত ঠুমরি। তবলার সঙ্গত করেছেন পণ্ডিত চতুরলাল, সারঙ্গীরে সহযোগ করেছেন উস্তাদ সাবরি খাঁ। বল

0: নাতিকে নিয়ে করে ঘর ছাড়ি আমি।
1: এ বন্ধু শুন তো,
0: কে এলা হো বড়া সর আগে ডাকুছ কহ তো।
1: দরমাটা মাস শেষে মুই ঘরকে পঠাই দেমি। হ্যাঁ, কেতে হায় মায় হেই করে অফিস কে আউথব, মন্ত্রীর ভেনেই অ তো, কে কাজে তোমকু তাগিদ করবা।
0: অল্প জিমি হো, তুমি ইনু বসি করে তেতেল পতর তে খলি দনা টিপি টিপি সকু নুকসান করুথ।
1: টানে কিরে গাড়ি দানার তোবড়া ঘোড়া মুহে বন্ধা থিলে।
0: হয় হো, তোমকু ডায়াবেটিস হেছে বলি মুই কাই যে মিঠা না খামি।
1: খো থালি থালি মিঠাই খো, গবো গবো খো, পেট ফাটতেল খো, কে মনা করুচি।
0: খামি জরুর খামি।
1: জ জ জ পোলালা মহাত্মা সরচালিশ ন খেদি দিলে সিনা হেমানকু, আউ দিনাদু শাসন করবার থিলা, ডিউটি খিলাপ করবারটা গুটে সাংবিধানিক অধিকার বনি গলান। ছি ছি ছি ছি, যাহি দেখো খালি ওরা বগা।
2: ছাড়ু না গিয়া কাঁ যে কই করি মু গন্ধাবে।
1: হ্যাঁ হ্যাঁ, কাম কর দেবাশিষ। কেতে দূর কল?
3: চালিছে চালিছে আজ্ঞা।
1: অনিল, আজের ডাক
4: নাই পৌঁছিবার তাল।
1: ই বুয়া শ্যামল, ই টাইপ মেশিন দি সাইলেন্সর ফিটিং করছ কে? ঠুকুর ঠাকুর কিছু না শুভার জি।
2: আউট আউট আউট।
1: কাহে দাঁড়ি তোমার পিঠ চড়ি নে যাই তো।
2: লারা লারা আউট হয়ে গলা স্যার।
1: যে তোমার কাহে গলা, ভর ভর হে ইয়ারফোন কে গুনাতি।
2: ভরুছে স্যার।
4: হেন্তা কবে বেলে হবা আজ্ঞা, আমকু সমকু তো ফের দেশপ্রেম দেখাবার কে পড়বা নাই।
1: ক্রিকেট কমেন্ট্রি শুনিকরি দেশপ্রেম দেখাউছ? যদি দেশপ্রেম উছলি পড়ুছে বেলে বন্ধুকটে লেখা ধরি করি বর্ডর কে যো। ভগবান করুন তোমে যেনতা অফিস নু আউট নাই হই যো। এটা স্টেডিয়াম ন সে অফিস এ অফিস, বুঝল?
2: হ্যাঁ বুঝলি।
1: সবু বুঝি করি নাই বুঝবাটা আমার গুটে কালচার হই গলানো।
2: সরি স্যার।
1: তেল চিট লাগলা কাঁথিতি, যেতে সফেতি রেতলে বিল হে কলিয়া এনো। মন্তন দেগুরি কাম কর, মুই ইউরিনাল কে যাউছে। হ্যাঁ, গপ তপ করবো নাই।
5: শুনল তো পিলে মাস্টরে কানা কহেলে, গপা গুপি কর নেই, কলে কলে পড়ুথ। অক চক
6: ইনু গলা কি ভারত স্বাধীন হেলা বাগি লাগলা রে বুয়া।
4: বড়ে মন্দা লোকটে হো, খেলকে মন নেই, নাট তামসাকে মন নেই, সাহিত্যকে মন নেই, রাজনীতিকে মন নেই, যেতেলে দেখবো মুহকে ভুগা আড়কি করিছে ন।
2: ঘরে কেনতা করুথবা হো?
7: তুম পড়ো হো, শুনি শুনা পকালে নেই।
4: মুই ডাল ঘুষি নবুয়া, নাহলে ডাইরেক্টর নু হুড়া খাইমি।
6: হে আইলা ন
1: তিরপাঠি, কেনতা সিট নু খসরু বলুছো তো? কে হো ঘায় সিট ছাড়ি দেলে কি চাল্লা টুপুর টাপুর ফুচুর ফাসুর। যেতে বড়িয়া পেট কুর্তা পিঁধলে বি খসুয়া খুঁজাবারটা ছাড়বা। হ্যাঁ, মোর মুহুকে কানে দেখুছ সামর, পিট হো পিট। টুকেলটা এতকি বেল তকবি নাই আসলা, কহলে মোল সহলে মোল।
5: কায় কহবে আজ্ঞা, মাঝি লোক কায় যে কহিকি বিপদ মুড়াবে। সুপ্রিম কোর্ট তো অর্ডার করে নিছে, অফিস পাতিন মাঝি লোককে যে মিসবিহেভ করবা জামিন ভি নাই মিলেন। আপন তার ভল লাগি কহবে, হেলে সে লগে লুগা করে কমপ্লেন্ট করে নেলে আপন ই বয়সে বি অঁচা ভুয়া হয়ে যাবে।
1: সথে তো বিলেই পড়িছে ওর কলে মূষা মারুছে চটকুনি।
6: হেলে আজি সোসাইটি না ফিমেল মানে কম নির্যাতিত হোজন।
1: সত হেলে নিয়ের তোরাজুর পাশং ঠিক নাই ন বলি করে হাতি ছিঙ্গলি যাউছে আর মূষা রহি যাউছে। ছাড়ো ছাড়ো,
2: সুনন্দা নানি জ্বরে পড়িছন বাগের।
1: তোমকু পচরালি তোমে তার গাড়িয়া ন?
2: নাই যে, কাল রস রস হচ্ছে দিহি মুড় বলে কহুতিলে তো।
1: চিঙ্গ মেতান হে সুনন্দা টপিকে আর নাই লমন, সে নরেশ রবি দেখানি।
6: দেখুন তো আজ্ঞা ভুলি যাচ্ছেন যে নরেশ মিশ্র ছুটি দরখাস্ত দিয়েছেন মোর হাতে, আ দে নুন
1: দিও। হ্যাঁ কানা লেখলে বাবু? হে প্রভু, এডুকেশন কেন স্তর ন পৌঁছিলা ন, কানা লেখিছন বাবু? আই এম অনেবল টু জয়েন অফিস বিকজ আই এম সফরিং ফ্রম এ গেস্ট, সফরিং ফ্রম এ গেস্ট। গলি কদিন গণেশ পূজা করি করিবি, এডুকেশন র ই গুলগুলা অবস্থা।
5: আজ্ঞা মুই টিকে ইউরিনাল নু আউছে।
1: জ জ জ, মতে কাঁ যে আদেশ মাগুছ, স্বাধীন দেশ যে যাই যাউছ। জ
5: জলদি যাইকরি আউছে আজ্ঞা।

0: লাখ লোক পড়বে, সবে কইবে ভীমসেন ত্রিপাঠী কেতে নীতিবান, কেতে নিষ্ঠাবান। যা দৌড়তে যা পান গেলা সেন বুঝা, যা যা যা
1: বন্ধু, আমার ছাতিটা
0: কিছু নাই হুয়ে, হো কিছু নাই হুয়ে।
2: আপন কাই যে হেরে সুজন আজ্ঞা, আপনকার রাজনীতি করবার থিলে ভাল, স্কুটনীতি কটবার চান্স থিতা।
1: পিলা গুটে বা বলি করি এই থরটা বি টুকেলটে হে গলা।
3: পিলা আর টুকেল ভিতরে কান তফাত আছে আজ্ঞা, মোর বাপাঙ্কর দুইটা পো আর মুই গুটে বলিছি, মোর ভাই মানে ঘরে বেকার বসিছন, দেখুন তো মুই তো ফের চাকরি করি করি বাপাঙ্কু হেল্প করুছে।
1: যে মতে খন কিয়ে দেবা,
4: কোশিশ জারি রাখিতন স্যার, কথা তি আছে পরে, খুদা কা ঘর দের হে অন্ধের নেই।
1: অন্ধা কে দূরবীন ধরছ, কহ যা পারুছ কহ, সহজ মিলিগলা তো?
5: নাই আজ্ঞা, কথা কানা কি, আপন মুহু খুললে কি কোল্ড ড্রিঙ্কস র বোতল ঠিপি খুললা লেখেন, যেনতা ফেপল বাহারসি হেনতা খালি নীতিবাণী বাহারসি তো?
6: পেসেন্স, কি পেসেন্স, পেসেন্স রখুন আপন।
1: কল যা জালি হেগলা উতারু, মদ পিয়া ছাড়লে খায়লা, গোটে স্ট্রোক আইছে, দুই নম্বরটা এলে মোর কুটুম অনাথ হয়ে যাবে। যাহা হেলা হেলা নরে বুয়া, সরকারি নিয়ম কানুনকে সমান দেই শিখ, গোটে নু দুইটা বি ভল নুহে, সে তোমকু উপদেশ দেবার আগুন মতে সুধীর বাকি থিলা, মতে মাফ কর।
0: ঠিক আছে হো বন্ধু, ঠিক আছে, কাল ঠানু ঠিক 10 বজে সবে অফিস কে হাজির হয়ে যাব।
3: কাল তো রবিবার আজ্ঞা।
1: সেনতা কথা
4: হেলা সোমবার দিনু ঠিক 10 বজে,
7: ঠিক 10 বজে
8: হেলে সাহেব মানবে তো।

শুনলে নাটক ঠিক দশ বছে। রচনা শ্রীমতী সুব্রতা বহিদার, নির্দেশনা সঞ্জয় কুমার মিশ্র, পরিবেশন করে যুব উদয়ন আসোসিয়েসন সম্বলপুর কলাকার মানে। ভিন্ন ভিন্ন ভূমিকার অভিনয় করে ভীমসেন উত্তম পাড়ি, প্রাণবন্ধু সঞ্জয় কুমার মিশ্র, দেবাশিষ সচিন বহিদার, শ্যামল পীতাম্বর পরিছা, অনিল উমাকান্ত রাউত, সুজিত অভিষেক মিশ্র, গোপাল তাপসরঞ্জন সাহু এবং সুনন্দা কুমারী মানসী নন্দ। শুনলে নাটক ঠিক দশ বছে। শ্রোতা মানে কার্যক্রম শুনেছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র। বর্তমান শুনতু কতটি হিন্দি কথাচিত্র গীত। কার্যক্রম প্রথম গীতটি শুনতু কথাচিত্র ডিসকো ড্যান্সর। গীতটি কণ্ঠদান করছেন বিজয় ব্যান্ডিক এবং সাথী, গীত রচনা আঞ্জান, সঙ্গীত বাপি লহরী।

0: কার্যক্রমের পরবর্তী গীত কথাচিত্র জিগ্রি দোস্তি, শিল্পী লতা মঙ্গেশকর এবং সাথী গীত রচনা আনন্দ বক্সী, সঙ্গীত লক্ষ্মীকান্ত পিয়ারিলাল।
1: মিস্টার গোপীজি।